0: ই পাঁচু তবে চাই তাই বাই নিহিজু হতাতে রাহাজু হতাতে সারদা জুসকে হতাতে নে অরকা তাহা ডানো তো তাই বাই মারত পুঞ্জানে যে হুপকা বান্ডি ইচি সারে ডায়রিয়া ইনেরি ইদরণ্ডি ডায়রিয়া রোগ ইচার উণা উণা রোগ আয়ে ইদরণ্ডি হানিমানি রোগ এদা পাই ঝি ই ডায়রিয়া তাকে সে রচাকা মার সাতারকানা হানাড়ইন মারস্কে উড়ইন ওড়ে মা কোকার পদানসকে ইটিন ওড়ে নাই জাগা তিসকে মারইনি কি নিহি নিহি উড়ই সারে মাঙ্গে তাকে নেহে ওড়ে নিহি ডাবুকা সুসকে কারচুয়াইয়া কু রোগসকে মাঙ্গে ওয়া এ রোগ ওয়াতে সার তোমার পুঞ্জা নাই তাই ভাই এমার তো মেডিকাল হাজালি তাকে ছাড়ে ডাবু দরকার ওড়ে মার তো পুঞ্জা নেই মার চাষিবাসী লোক ওড়ে নাই জাগা লোক মার তো কুই নর এদা পাই ঝি হারকা ডাবু কাশুস কড়াইয়া এদা পাই নিজে মার এনে আঙ্গাবলে নি কড়াইনু ওড়ে মা পরিবেশ এনেকি নিহি কড়াইনে মা ইলু দারি মারি এনেকি সফা সুতরা ইটি নাই ওড়ে নিহি উড়াইনে এদা পাই ঝি ইচ্ছা মার যাতনা হানা উড়াইনে এনা পাই ঝি ই ডায়রিয়া রোগ তাকে ঝি মার এনেকি নাদি মানে নাইটা তো নলু কুয়া এই মানু নে তো পাইপে ইসকে ওয়াহিমনু এ এইউ চাচন মার গহন ইতাল আতালতে এই হলে গহনি কথা এ মার এনে কেন আমি কান্ডা হাজা উষাতে ইউ নাড়াতে ইউ বান্ধাতে ইউ কাডাতে ইউ ইলা হি হলে মার এই চাচন গসে না এলে কিনা দেয়া এ নল কুয়ত এই যদি মার তানু এ এই তি মার এন কিনা মানে হলু তা যাহা হিচু তা ওড়াগি কিনা মানে ডাগি কেহনা এমা হাঁড়ি কেহনা আই কেহনা মার যদি গহন হচ্ছে সারে এই দিমা তি এনি জীবাণু রড়ে এই উড়া ওড়ে মার গসকে এনি ডায়রিয়া রোগসকে আইয়ে এদা পাই সববেলে মার এনকি নাই মানে নলু কো এই আপু এমাটা মু জাম্বি পাই পিতে এই আপু সিনিকা নেওয়াতি মার লেম্বি নাদি মানে ওড়ে ব্যবহার কিনাদি মানে ওড়ের কথা এনেকি নাই মানে নাটা ভিতরে মার ইতা তালা বান্ডি হাতু সিম নাই আম্বি কান্ডা তো হাজিম নাই বাড়া কড়াসকে হাজিম নাই অহকপড়া হাজিম নাই এচপড়া আতে সারে দারি মারি ইলু দারি মারি কুগি নাই এদা পাই এম্বা কুগি সারে তো এম্বা বিহা কুগিনু এ বিহা লে ইজো ভিতরে বাহিনু ইজো ভিতরে বাতু সারে মা রান্দাতা মা কাদিতা কুগিনু গনে এই উনা কুগিনু কুগি সারে মজা মার গসি নাই কি চিঞ্জিম নাই চিচি সারে মজা ই পাইকানা ব্যবহার কে আসারে নাই তো নে তো স্বচ্ছ ভারত মিশন তরফর তো পাইকানা কি আহানু এবার সফা সুতরা কে মার ব্যবহার কেন ওড়ে পাইকানা তো সবুবেলা মার আহানো মা কাকার পদানিবা পাণ্ডিনাদি মানে
1: মার তো ডায়রিয়া বিষয় তালা হাডা হিনো মার বিহা কুগিতে মাড্রু তিন আপো সিরহিতে মাড্রু তিন আপো মাজিতে মাড্রু জাকা এ মাড্রু তিন আদু নেহানি ই বেহানি ই রান্দা তিনাদি কেসকা সাবু তালে নিহিকি নরনাই বান্ডি কিহানা জেচো সাবু তালে কেসকা অজিগি নরহিলি
0: সাতা কাতা বপে এনতা কে চার মার কে নর আসারে মার মালক তো পুঞ্জানো বান্ডি হারনু চিসার বাহানা তলে ই রাত অল্প রাখা ছিল এমাটা মঞ্জার চার চাই কে নর হাছন এলে আসারে জীবাণু মাঞ্জামন আমনি গাটাই কি নখ তাপু কি এদিম গরু তাড়ইনু কি বাঞ্জু তাড়ইনু এ জীবাণু হা তবে হালে এদা পাই মার এলে যে নাই যে আমনি গাটাই কি লাইবে সাবু আপে ডেটল আপে ইলা হি চাচানা মার তানে তল নর হিসারে দে এদি জীবাণু হানু নলে জীবাণু কে তাড়াই সারে এদা তলে মার এ চাবলা রান্দা তিন হচ্ছে সারে এ রান্দা তলে বান্ডি ভিতরে বাহাতে সারে মাঙ্গে তাকে রোগ আয়নু কাজা লোক সা মাঙ্গে তাকে অসুবিধা এ মাত্র উণা লোক তামি প্রতিশোধক শক্তি উণা মানবি নে এদা পায় তামুচিত সারে সাঙ্গে সাঙ্গে ডায়রিয়া রোগ আহিম এদা পায় ডায়রিয়া রোগ আমার আহি মানে ইচি সারে বারম বারম ইচি সারে গাড়ে মানা গাড়ে বান্ডি হাজিম সারে জাড়া হাজিম সারে তোমার এনকি নাদি মানে তো দারি তো মানে নাটা ভিতরে তো আশা মঞ্জাম নে ওড়ে আশা হলে আশারে এনএমস কে মঞ্জাম নে যদি আমার কি গাডু আহিম নে ডায়রিয়া বারম বারম আহিম নে ইচি সারে মার এনেকি নাদি মানে দারি মানে স্বাস্থ্য কেন্দ্র তাহা জানা পরামর্শ নাই ডাক্তার তাণ হয় এ অনুসারে মার এ পরামর্শ অনুসারে মার ওআরএস অস ইয়া হলে যদি ব্যবহার কিন ইচি সারে এবং যদি মার চিচি সারে ই ডায়রিয়া রোগটি দূর আনাই তো ই কথা হলে মার হাডা হিম চাই পুনেলে যে কার্যক্রম হাটা তাকে রীতি না মঙ্গলবার ওড়ে শনিবার
1: মাদনাপুটা বারো ঘন্টা তিরিশ মিনিট তা বেসপি আহিনে
0: মাঙ্গে হলে চিঠি হিয়াদু মা ঠিকণাতে পুনেলেঞ্জ কার্যক্রম মারপথ কেন্দ্র নির্দেশক আকাশবাণী জয়পুর
1: জিলাতে করাপুট
0: পিনকোড নম্বর 7640005
1: 12 তাকি জহরা।

0: 말이 너랑 내 꼬자고. 말이 무슨
1: 말이야. 차라리 꼬집어도 차리려.
2: 뭐 문단에 불어 조이자다. 뭐 전화해 가고 지원다 차리려네.
3: মো ধন মুন্ড হল না ফির হয়ে বস বাপা
1: না কথা বিবে মু কেবে আনলো না বিরে মতে ছাড় দিও কইছে মতে ছাড় দিও
0: 10 12 জন হেগি জোর লোক কাবু করি পড়ো আরে জোর জোর ধরো আরে যারে সুয়ালু যা
4: বল করেছো
1: চিন্তা চিন্তা
0: আরে রই গেল কাই কি আরে ধরো কাম আরম্ভ কর
4: না না কিছু করবা দরকার নাই
0: আরে ধরো
4: আপন মানে বর্তমানে যাই পারন্তি হেলে মুদি গুণিয়া
0: হ্যাঁ তুমি জানিছো ইয়াকু কাম পিসাচো
4: ও মিস্টার চিন্তা সব জানিছি পট্টু মোর বন্ধু আর তার উপর ট্রিটমেন্ট অর্থাৎ চিকিৎসা সেটা বি মো হাতে রে
0: ঠিক আছে তুমি জানো তম কাম জানে আরে আমার সিদ্ধরে কোন আছে চলো ভাই মানে চলো
4: চলো
1: চিন্তা তুই মতে বঞ্চাই দেলু ভাই এমানে সব মিশি মো উপরে অত্যাচার করুলে মতে লন্ডা করিয়া বসতিলে ভাই
4: পট্টু ডিয়ার তো লোহরে মো নুয়া কোটটাকু ওদা করদে না ভাই কান্দ বন্ধ করে ভিতরকু চল
5: কিন্তু চিন্তা তা দেহরে ভূত ছড়াইবাকু হব তো
4: আপন ঠিক কইছেন তো অঙ্কল আর মাত্র এ গাঁওলে চিকিৎসার ভূত ছড়িবনি স্নেহ ও প্রেম দ্বারা ভূতকু ছড়াইবাকু হব সেথিপাই মু গোটে প্ল্যান ঠিক করছি
5: প্ল্যান সে পুনি কোন
4: ইউ সি পট্টু গোটিয়ে যুবত কু বাহাবাকু চাহুচি
5: এই কথা মতে কইতিলে মু কোন কেবে মনা করি থাঁতি
4: বরং সেইটি তো বিপদ অঙ্কল দ্যাট ইজ দ্য ডেঞ্জার পট্টুর আশঙ্কা সে ঝিওর না শুনলা মাত্রে আপন জীবন্ত আগ্নেগিরি পরি অগ্নি উদ্গ্রহণ করি বসিবে
5: আরে না চিন্তা মু রাগি বি কাইকি পট্টু মোর গোটাই বলি পুয়া যেতেবেলে
4: রিয়েলি রিয়েলি আউ আপন চিন্তা করন্তুনি এণিকি আপে আপে সব ঠিক হয়ে যাব
5: কিন্তু কিয়ে সে ঝিও
4: কথা হচ্ছে অঙ্কল মু বে সে ঝিও কু দেখিনি কি তা না বি জানিনি কিন্তু শুনিছি ঝিওর বাপাঙ্ক নাম শঙ্করায়া
5: হ্যাঁ কোন কইলা
4: মু জানে পরা আপন লাগিবে পটু ঠিক কইতলা তার আশঙ্কা বিলকুল করেক্ট
5: সে দগাবা শঙ্করায়ার ঝিও কু বহু করি ঘর কো আনিবি
3: হউ হেলা এবে শঙ্কর বাবু তমকু অপমান দেইছন্তি হেলে সে ঝিওর দোষ কোন তমে তো তাকু দেখি না আ হা হা কি

0: রাজা দয়ালু বুঝিলে খম্ব আলু, যা তুম রাস্তা দেখ।
1: মো কথা টিকে হলে শুন,
0: পুনি পাটি ফিটাইল বন্ধ কর, মো বন্ধ কর।
2: পটু চাইছু কর, গিভ ইট ব্যাক,
1: মানে
2: মারার জবাব মার।
0: ইয়ে পুনি মতে মারিব, আসিলু আসিলু কেতে সাহস অছি। ভীম যেমিতি কিচ্ছককু করিছিল ততে যদি সেমিতি।
2: পটু আরে চাইছু কর, তুই বি লগা
0: আশ্চর্য। দৈনিক আসন কলা বালা মো পরি গোটে মোটা তাগাড়া পহিলবান কু ইয়ে পুনি কাবু করে দেলা। আচ্ছা পুনি থরে আসলে দেখে।
3: জেন্টলম্যান, নাও ইন্টরভাল ফর রিফ্রেশমেন্ট। বর্তমান তুমি দুহে নিজ নিজ পোশাকর ধূলিমাটি ঝাড়ি দিও, দুই বন্ধুক পরে হাত মিলা। কমন।
4: তোমার না
5: কামাইয়া?
4: ভাই কামাইয়া, বর্তমান শান্ত ভাবে মো কথা শুন। কথা হল, মু যোদিন প্রথম তোম ঘরক যাইতিলি সেদিন তোমার ভৌণী রাধাকু ডান্স করতে দেখিলি।
5: কোন করুথিলা?
4: নৃত্য করুথিলা। তুমি বিশ্বাস করবা নকর, সে প্রথম দেখার হি তাকে মোর হৃদয় বিকি দিয়েছিল এবং তাকে হি বাহাবাকে পছন্দ করে। কিন্তু বাহাবেদীর অন্য ঝিউকে দেখি।
2: দেখো ভাই, এসব আলোচনা চা পর্ব পরে করিবা। কমান, মো ঘরকু আসো।

0: आले बोटो खिया चसों
1: ए दे आची काय मामा
0: ये दे ये समरा खाई की
1: ओ ए जुआर मामा
0: जर जर जबर दिन के बैठ कटे खाई की
1: ओ सरदा लगला
0: भाई बहन मन के जुआर करता
1: आले आले गाय आले भाई बहन मन जुआर कोले ने मन समरा पिला
0: नरमी से जुआर लागो भाई बहन मन
1: आले मामा केंता रचोस
0: केंतार बोले आ रिको नैनी
1: काय मन दुख पर आछस काय
0: मन दुख
1: दिसाछस केंतार ले
0: नहीं दिशा नैनी मन दुख बोले से हमर पिला ओटा से खाय से खाई करबी फाटसार सोराइला সরাই বাকে খাই করবি খাই করবি বলি করি সে জিনা কানা চিন্তা করবি বলি করি চিন্তা করলা
1: সেটা তো বড় কথা মামা
0: এলে সেটা বড় খাতা বল নাই নি এবে দেখা সবু লোক চাকরি আগামী করবি বলে তো নয়
1: আজকাল তো নাই সে চাকরি সে আ করি রইলাইনি প্লাট হোকি ম কাম দাম করবা কারে পাছরি গলাইনি
0: ওই সেটা সে বলেনি এবে ক্ষেত রকমের জিনা কানা আছে কি নাই চাষ করি করি মিশা জীবন কামনা করিয়েছি খে খাইছে ধান চাষ অবকা করলে নয় পনিপরিবার চাষ বলে সে সরকার চাষ মিশা করিয়েছি কি নাই যে খেয়া খাতর খেয়া গাই গরু পশি করি মিশা ক্ষীর ব্যবহার করি করি আবকা সে ক্ষীর নাই নি ক্ষীর তা নে তোর ছেনা ঘি এটা মানে খাড়ি করি মিশা ব্যবহার করি
1: রকম রকম কামন ব্যবহার করে
0: চাকরি ন মিলা বলি করি সেনে ফড়ি যদি বসিতে বললে নাই নি দিনকে দিন মন খারাপ হইতে যাইছি
1: নাই নাই চাকরি সব করে বলে কাম কলে মামা খাওয়া মিলছে
0: ঘরে গালে সরি আয়া বুয়া পচার ভাই খাইটা কমাই আনলুস যে খাইবু ইতি
1: সেটা তো নো পিটে আরে
0: কই ভাই কি নাই
1: ভাই ভাই স্যার
0: ই ভিন্ডি আই গলাস বললে খন্ডে 18 বছরের জাস্তি গলাস পাটসাট খন্ডে ফোড়া সরলা বললে তুলতে দেখবার খাইল দান্দা মিশা করবা
1: করবার আছে আরে
0: আপ কাছে সে খাই চাকরি আগাম তেরেসটা মিশা করবা খাইবার দা নাই মিললে তো বলগাতা ন মিললে দুঃখ ন করবা মনকে ন ভাঙবার
1: এবে কইলা পরা ঘরে যদি জম বেড়ি আছে বলে

0: চাষবাস করবার আছে কি, যদি গায়ে কায়ে সুবিধা আছে, কায়ে ব্যাপার সে করবার আছে, লাজবার না আজি
1: যাইনি,
0: না মুই পাঠ পড়ি আছি, না চাকরি সে করবি, বসি সে চৌকি লোকে বসি সে কাম করি বলে নয়
1: নয় নয় নয়। এ জন দান্দা মন করবা কাজে মিশা, এবে ফাট সাট পড়ু পিলা মন কে মিশা, আমার জিলা তানে গোটে জিলা শিল্প কেন্দ্র গোটা আছে, হ্যাঁ সিটি জিবার সিটি যাই করি সে জন বাবু মন রে ভাই
0: জঙ্গল জবর দিন নাইলু বলে গোটে নিমান বাঁচিয়েছে।

শ্রোতা বন্ধু, পরিবেশ হচ্ছে আমার জীবনর মূল আধার। আম পরিবেশর সুরক্ষা করা হচ্ছে আমার প্রথম আ প্রধান দায়িত্ব। পরিবেশ স্বচ্ছ সুন্দর রহলে আমি মানে সুস্থ জীবনযাপন করে পাব। পরিবেশ আমার রহলে স্বচ্ছ, শরীর আমার হইব সুস্থ। হ্যাঁ শ্রোতা বন্ধু, বর্তমান পরিবেশ প্রদূষিত হবার লাগিছি। এটি মাটি, পানি, পবন সব প্রদূষিত। তেণু আমার পরিবেশকে সফা সুতরা পরিষ্কার করে রাখলে আমি গোটে ভালো পরিবেশের সুস্থ ভাবে জীবন ধারণ করে পাব। তেণু আমি মানে এবার সজাগ হওয়া, সতর্ক হওয়া, আউ ভবিষ্যৎ বংশধর গোটে সুন্দর পরিবেশের পরিকল্পনা করা। শ্রোতা বন্ধু, আজি তো সময় হয়েছে, তবে আজির কার্যক্রম কু এইটি রাখুছু। আজির কার্যক্রম প্রযোজনা ও পরিচালনা দায়িত্বে থিলে দুর্গা মাঝি এবং উপস্থাপনারে মু থিলি নিহারপালা পটনায়ক। আজি পই তাহলে বিদায় দিয়ন্তু, রহুছু, নমস্কার।

0: শ্রোতাবন্ধু আপনার শুণুছেন আমার বিশেষ স্বাস্থ্য কার্যক্রম। আমি তো জানু স্বাস্থ্য হি সম্পদ, আগে সুস্থ জীবন পাই তো সঠিক জ্ঞান নিহাতি জরুরি। তেবে আজি আমি আলোচনা করিবা এপরি এক রোগ বিষয়ে যাহা আজিকালি ছোট বড় সমস্ত মধ্যে দ্রুতগতিরে বড়ুছি, যাহা কি মধুমেহ বা ডায়াবেটিস। তেবে শ্রোতাবন্ধু, এই রোগ কাহিকি হুয়ে, এহার লক্ষণ সবু কোন, এহাকু কিপরি আমি নিয়ন্ত্রণে রাখি সুস্থ জীবন বিতাই পারিবা, এই সব প্রশ্নর উত্তর দেবা পাই আমসহ জড়ি হয়েছন্তি ডাক্তার বিশ্বনাথ সাহু। তেবে চালন্তু শুনিবা তাঙ্ক মুহরু সে এই রোগ বিষয়ে কোন সবু কুহন্তি।
1: স্যার নমস্কার।
2: নমস্কার ম্যাডাম।
1: স্যার আপনার আমঘর আম সংসার কার্যক্রম কু আমি স্বাগত করুছু। আজ আম কার্যক্রমর বিষয়বস্তু রয়েছে মধুমেহ এবং তার চিকিৎসা। মনুষ্য জীবন ব্যস্তবহুল জীবন আউ প্রায় খাদ্যশৈলী তো পুরাপুরি ভাবে পরিবর্তন হয়ে যাইছে, তো বিভিন্ন প্রকার সমস্যা সব আমি দেখা পাওছে মনুষ্য দেহরে। তো এই যে মধুমেহ আজিকালি এটা সমস্ত গোটে যেমনি সাধারণ রোগ ভয়া দেখা যাচ্ছি, তো এর প্রমুখ কারণ কোন রয়েছে বলে আপনার ভাবুছেন?
2: মতো স্বাগত জনাইতে বহুত খুশি ব্যক্ত করছি এবং আজির যা টপিক আছে যেমনি কহিলে মধুমেহ নিহতি যেমনি আমার সংক্রমিত রোগ ভাবে মাড়ি চলছে সমগ্র ভারতবর্ষ এতে সংক্রমিত হয়ে গলা কহ বলে। তো মুখ্য হচ্ছে আজকের লাইফস্টাইল, আমার ফুড প্র্যাকটিস যেটা আমার খাদ্যপেয়ের সুবিধা ব্যবস্থা আজকাল অনেক লোক মানে বাহ্য খাদ্য বেশি আপনার নিচ্ছেন, ঘরের অচিরাচিত খাদ্য খাও না, আজকাল ফিজিক্যাল এক্সারসাইজ কমি যাই, যেটা শারীরিক ব্যায়াম কু মানে অনদেখা হয়ে যাচ্ছে, জীবনশৈলী এমনি হয়ে যাইছে, আমাকে সকাল উঠলা তো দৌড়া পড়ছে রাত্রে শোবা যায়, তাপরে মানসিক চাপ রয়েছে, আউ কিছু কিছু জায়গায় বি আমার জেনেটিক্স পিড়ি পরে পিড়ি সেটা বি কিছু মাত্রা বি সংক্রমিত হয়ে থাকে, এমনি কিছু কিছু ফ্যাক্টর যেটা রয়েছে বহুত ইম্পর্টাণ্ট রোল প্লে করছে আমার ডায়াবেটিস কু এত আগু নেবার।
1: তো স্যার এই যে মধুমেহ রোগটা বংশগত রোগ কি?
2: একচুয়ালি কহা গেলে ডায়াবেটিস দুই প্রকার আছে, টাইপ ওয়ান টাইপ টু। তো টাইপ ওয়ান টা গোটে অটোইমিউন মানে হচ্ছে আমার অটোইমিউন জিনিসটা যেটা কি ইনসুলিন যে আমার ইনসুলিন যাহারি পাই ডায়াবেটিস টা হি গতি করে, যাহা বি হয়ে সেই হরমোন তার ইনফ্লুয়েন্স হি চলে সব জিনিস, তার যে প্রোডিউসিং সেল গুলা যেটা আছে যেটা ইনসুলিন তৈরি করছে সেই সব জিনিসটা কমে যায়, তো সেইটা বেড়ে বেড়ে বংশগত হয়ে থাকে, কিছু মাত্রা বি এটা বংশগত আফেক্ট করে, আগে টাইপ টু যেটা আছে সেখানে আমার স্ট্যান্ড হয়ে যায় ইনসুলিন তৈরি হয়ে পারে নি ভালসে কি ইনসুলিন কমি যায়, সেই টাইপের জিনিসের সেই টাইপ টু রা কনভার্ট হয়ে যায়, টাইপ টু ডায়াবেটিস আমার ডেভেলপ করে, যেটা কি দুইটা জায়গা বংশগত কিছু মাত্রা বি হয়ে পারি সম্পূর্ণ না হলে বি।
1: তো স্যার এই যে মধুমেহর প্রারম্ভিক লক্ষণ গুড়ি সব কোন রয়েছে?
2: যেমনি এবে কহিলি তার কিছু কিছু কারণ উপরে আপনার আলোকপাত কলি, এবে লক্ষণ কথা পচারছেন, লক্ষণ যেমনি কহিলে আমার আপনার বেশি দুর্বল অনুভব করা, বেশি শস্য লাগিব, বারবার পরিশ্রা লাগিব, এক্সপেকটেশন তো অধিক ওয়েট লস হব, ভোক লাগিব অধিকা, তারপরে যদি সেই জিনিসটা বি আমি তাকে প্রপর টাইমে ট্রিট ন করা, সে বেড়ে বেড়ে বডির কিছু ইনফেকশন হলে কে কিংবা কিছু খন্ডিয়া খাওয়া হলে তাহা বি সে শুকিবার সময় নব, সেটা হচ্ছে পরবর্তী লক্ষণ, ওটা আমি প্রারম্ভিক পর্যায়ে তাকে চিহ্নট করে দিলে রোগটা তাহলে সে কিছু মাত্রায় সেটা কন্ট্রোল হয়ে পারিব।
1: আচ্ছা, তো স্যার এই যে মধুমেহ রোগ প্রায়ত আমি শুনবা পাওছে যে এটা মানে ওয়ান্স জনে যদি মেডিসিন খাইলা মানে পুরা জীবন সারা খাইবা পড়ুছি বলে আমি শুনিয়া পাওছু, তো এটা সম্পূর্ণ ভাবে ভাল করা যাই পারিব না কেবল খালি নিয়ন্ত্রণ করা যাই পারিব?
2: এবে যে যে রিসার্চ হয়েছে এবং বৈজ্ঞানিক মানে তথা ডাক্তার মানকর যা বি প্রণালী আছে, এবে তো ডায়াবেটিস কু আমি নিয়ন্ত্রণ করে পারিবা সম্পূর্ণ ভাবে কিওর হবাটা, এবে যাই তো কিছু সেমতি মেডিসিন উদ্ভাবন হয়ে নাই, তথাপি যদি আমি কন্ট্রোলে খাদ্য অভ্যাস রাখিবা প্রপর এক্সারসাইজ করিবা আমি বহুত লং লাইফ গুটে বঞ্চি পারিবা ভালরে বঞ্চি পারিবা মেডিসিন খাইকি।
1: আপনার খাদ্য অভ্যাসের নিয়ন্ত্রণ রক্ষা পাই যে কহিলে, তো এই রক্তরে শর্করা স্তরর নিয়ন্ত্রণ পাই আমি কোন সব খাদ্য খাইবা কিমতি কোন করিবা সেই বিষয়ে কোন্তু?
2: হ্যাঁ, এটা ভালো কথাটা পচারলে, একচুয়ালি আমি খালি এক্সারসাইজ করিদেলে কি কিংবা প্রপরলি টাইমলে উঠিবা সব জিনিস মেনটেন করলে যে হয়েছে না, মেন হচ্ছে মুখ্য ভূমিকা খাদ্যর রয়েছে, খাদ্যর যেমনি আমার মিঠা জাতীয় খাদ্য যেতে বর্জন করবে, বাহারে মিলুবা সে কোণী মিঠা জাতীয় খাদ্য হোক কিংবা চিনি তো পুরা মানে পুরা বর্জনীয় কহ গেলে, চিনি ইচ্ছা হচ্ছে তো বাহারে সে সুগার ফ্রি বালা মিলুছে, নহলে আপনার